0: ফাহে এই দোয়া হোকে নুবায়াকাম আল্লাহ এওরেন রক্ষাতের করবি আদি মুনু আলি খামাই উফা বেরখং এওরেন না দেবি
1: ওয়াজাযাহুম বিমা সাবারু জান্নাতান ওয়া হারীরা
0: এওরেন ক্ষেত্রের বি খামাটাকা জাজাইগ গতগা এওরেন না স্বর্গে আয় ফাশই ফেরান দেবি

এই কাশাবারু এগুম বাদু হে ফাহে বেনু মিহকু এ মিহাগে বেরি রসকলাঙ্গে হাদুরতা রুজু আউ মেং হিফা ফা হোসকামে।

0: এউরেং এখান্তা দেখে দুহ হাবিরে নুয়াতা হেন্দুনে গা মেনুই এউরেন লাসুয়ে নুতবে খালে
1: বিসমিল্লাহির রহমানির রহিম
0: রহমান ওয়ান্ত রহিম ওয়ান্ত আল্লাহ গে ইসমু ফুরুম ফাশাগান নামে
1: আবাসা ওয়া তাওয়াল্লা
0: একরে ফান ইবহি মুহাম্মদ গে ফান হিপুলা নুম গে গয় মুন ফুলুন দক্কাওয়া আনে ফরাতং এমবুরি ওয়াডা গতে
1: আন জাআহুল আ'মা
0: লো ফামিহা একলে গে ফান গ আরহং আও মুন্নে

0: এদুয়াহং আলিবে হিনি আইস উফা ফা ওয়া মুন থাকে ওয়ানে
1: ওয়াজুহুম ইয়াউমা ইযিন আলাইহা গাবারা
0: আদি এদুয়াহং এমুন থাকে গে মাচ্চা হিরাফুস আরা ফা ওয়া মুন থাকে বিসওয়ানে
1: তারহাকুহা কাতারা
0: এ মুন থাকা কালো আন্দির কামে বেরওয়ানেতে
1: أولئك هم الكفرة الفجرة
0: أورني هما نلفا بغم وكافرون
1: بسم الله الرحمن الرحيم
0: رحمن وانت رحيم وانت الله باسم فلن فشاق النمي
1: إذا الشمس كورت
0: إروغ عليكم فلا هنگا داهنده
1: وَإِذَا النُّجُومُ كَدَرَتْ
0: أَدِتَارِتَكُمْ عَلِكَمْ فِلَا بُرَا بُرَا گِنْدَا هِنْدِ
1: وَإِذَا الْجِبَالُ سُيِّرَتْ
0: أَدِفَارُبَتَتَ لُّهِ فُنْدُ فُنْدُ وَا هِنْدِ
1: وَإِذَا الْعِشَارُ عُطِّلَتْ
0: أَدِمَا بَنْدُ جَمَلْتَنْ عَلَانُ لَا دُوكُرَ وِجِّهِنْدِ
1: وَإِذَا الْوُحُوشُ حُشِرَتْ
0: আদি ওয়ালু জানওয়ারতং ইত্তনকং ইক্কুরে বিজ্জহিন্দে
1: ওয়াইযাল বিহারু সুজ্জিরাত
0: আদি খান্ডুতার রোওয়ে আন্দাগন্ন হিন্দে
1: ওয়াইযান নুফুসু জুউজাত
0: আদি ফুরানতং এগে হাশিতকা গুলিদা হিন্দে
1: ওয়াইযাল মাউউদাতু সুইলাত
0: আদি দিরি ওয়া ওয়ালুলেউন আংহিন দরিনা সওয়াল কুরবে হিন্দে
1: بأي ذنب قتلت
0: اينا مرالي كون كشغ سببون هي
1: واذا الصحف نشرت
0: ادي ففوت النيولا لبا هندي
1: واذا السماء كشطت
0: ادي ادو اتنم بدل كروا گندوا هندي
1: واذا الجحيم سعرت
0: আদি নরকাগ আলিফাঙ্গন রোকুর বিজ্জহিন্দে
1: ওয়াইযাল জান্নাতু উজলিফাত
0: আদি সুওয়ারগে গায় কুর বিজ্জহিন্দে
1: আলিমাত নাফসুম মা আহদারাত
0: খুম্মে নাফসাকাম্মে এ নাফসেন হাযির কুলাকামেন এ হিন্দু এঙ্গেনেতে
2: কিরিত কুরআনগ দিবে তরজমায়ে দেমে মিগেনেস্তিনি সূরাতুল ইনসান ফশায়গিন ইসুরে নিম্মা সূরাতুল মুরসালাত ফশায়গিন ইসুরে নিম্মা সূরাতুন নাবা ফশায়গিন ইসুরে নিম্মা সূরাতুন নাজিআত ফশায়গিন ইসুরে নিম্মা সূরাতু আবাসা ফশায়গিন ইসুরে নিম্মা সূরাতু তাকবীর ফশায়গিন ইসুরাতুগে সাদাবান আয়াতুগে নিয়লা মাদহানিফ
3: ಅಡುವ ಸೌಂತ್ಯಗೆಂದವಣಿ ದ್ಯ ಬೇಫ್ಲುಂಗೆ ದೀನಿ ಮುರ್ಷೀದ್
4: ದೀನುಗೆ ಅಡು ದೀನುಗೆ

আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। নামাজ কি এই নামাজকে সবম আলগমেন না ও খরাবি হায়াং হাসিল কুরমা হিভর লিবিদে ফাদান দুনিয়াবি হায়াং হাসিল কুরমা বেস হিভর লিবিগিন দা কামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াহী কুরবানি ইস্তাঈনু বিস সবরি ওয়াস সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। নামাজ কেতরি কামন তিয়াবামি হু ওয়াগগং এদেশ এই খুশু এতেরিবে খুদু এতেরিবা আর্তকুন মেনুই দাতি উন্দগু নুয়াত বড়ু কামে কামুগা বেগিন দানতে এহিং কামুং ইলুমবেরিন বিদালওয়ানি নামাদুগে সবুং দুনিয়াবি হায়াতু গালগুন মেন্না কুরিমাতিবা বড়তি কঙ্কামা বেস ওয়াগি লিবিগিন দাকামা কেতেরি কামা একুগা ইফাদ কঙ্কামা কুরিমাতলা নামাদু কায়েম কুরমুগে সবুং কুম্মে কামে বেস আগুন মেন্না লুই কামে কামুগা বেগিন দানে কামুগা হামে হেমমে উখরাবি হায়াতাত টাকা আগুন মেন কেতেরিবে নামাজুগে সবং আলগন মেননা উখরাবি হায়াই কামিয়াব বেগিন দা ফাদান এহেম বেগিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একলে গফান হায়াত পড়ুগা একলে গফান দাতি ফুলুয়া নুয়াতা কামবড়ুয়া কুম্মে কামে কুরিমতিওয়া ওয়গুতুগা একলে গফান অবশ্য ওয়াডা গন্নওয়ানি নামাজু কায়েম করেফুমা এই সুন্নে নামাজে কামুগা বিয়েস ওযু ফুরিহম করাবাগিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টাকা নামাজ করাবাওয়া একলে গফানুগে হাজে ফুলুগে ওয়াহকে দন্নাওয়া এইলাগু হাদতুম মদদ হোদ্দাওয়া মি গতুগে মতিগ আরগুনমে নামাজ কেচ্চরিকম ওয়াগি হোদা কামাবানামা দিরুলমুগে হায়াতুগা দিমাওয়া কুম্মে কামে কামুগা বিয়েস আদি ওখরাবি হায়াতুগা আরগুনমে হাসিল করং এদে সুওরুগে ওয়াসিলু মটকা আরগুনমে মাগু ফাহিবেগিন দান سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك والسلام عليكم ورحمه الله وبركاته

আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। নামাজ কি এ নামাজ গোয়ালেবে থানুগা এ নামাজ আদা করুম বরম মুহিম আলকামে। নামাজ ফর নামাজুগে জামাআতুগা করেবিগিন দিউমাকি এই মুমিন তকুন নট্টাকা হেওকম বড়বিগেম ওয়াকামে ফিরহিম বেফুন নট্টাকা ওয়াজিব।

0: মুস্কুলিউম গে কুরিং জুয়াং খাম গে ফায়দা হেও গতুগা লিবিগন্নাশ।
1: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দীনু গেডগে লবতি এহুন তেরনা বারাকাতুম ফুরিগেম বাদুহাকান এদমু মিগটি কান বাদল কলি আলগন সীমা ইব্রাহিম।